শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 6 মে বুধবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। জাপান এবং অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দ অর্থনৈতিক নিরাপত্তা সহযোগিতার বিষয়ে একটি যৌথ ঘোষণাপত্র জারি করেছেন। জ্বালানি, অত্যাবশ্যকীয় খনিজ, খাদ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পদের সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করাই হল এই ঘোষণাপত্রের প্রধান বিবেচ্য বিষয়। জাপানের প্রধানমন্ত্রী তাকায়ুচি সানাই সোমবার তার অস্ট্রেলীয় প্রতিপক্ষ অ্যান্থনি আলবানিজের সঙ্গে আলোচনা করেছেন। এই শীর্ষ বৈঠকটি অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে তাকায়ুচি বলেন যে আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমশ জটিল এবং গুরুতর হয়ে উঠেছে। তিনি বলেন, এ কারণে বহু বছর ধরে সমমনা দেশগুলোর মধ্যে সহযোগিতার গুরুত্বের উপর তিনি জোর দিয়ে আসছেন। দুই নেতা মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে স্থিতিশীল দ্বিমুখী জ্বালানি সরবরাহ নিশ্চিত করার প্রচেষ্টা জোরদার করতে সম্মত হয়েছেন। তাকায়ুচি এবং আলবানিজ তাদের পরবর্তী পারস্পরিক সফরের আগে মন্ত্রীদের মাধ্যমে ব্যাপক নিরাপত্তা সহযোগিতাকে আরও উন্নত এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য বাস্তবসম্মত উপায় অন্বেষণের বিষয়ে একমত হয়েছেন। জাপানের আত্মরক্ষা বাহিনী এবং অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা জোরদার করতে কাজ করার বিষয় নিয়েও তারা সম্মত হয়েছেন। নেতৃবৃন্দ নিশ্চিত করেছেন যে এই সকল ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য দুই দেশ একটি কৌশলগত সাইবার অংশীদারিত্ব গড়ে তুলবে। দুই নেতা মধ্যপ্রাচ্য, চীন ও উত্তর কোরিয়া সহ আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেছেন। তারা হরমুজ প্রণালীতে অবাধ ও নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন এবং পরিস্থিতি শান্ত করতে নিবিড়ভাবে যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছেন। প্রতিরক্ষা সরঞ্জাম এবং প্রযুক্তি সহযোগিতা আরও জোরদার করার জন্য জাপান এবং ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীরা একটি ওয়ার্কিং টিম গঠনে সম্মত হয়েছেন। উল্লেখ্য, বিদেশে প্রতিরক্ষা সরঞ্জাম স্থানান্তরে জাপানের বিধিনিষেধ শিথিল করার প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হল। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী কোইজুমি শিনজিরো এবং তার ইন্দোনেশীয় প্রতিপক্ষ শাফরি শামসুদ্দিন সোমবার জাকার্তায় বৈঠক করেছেন। ইন্দোনেশীয় মন্ত্রী জাপানের এই নীতি পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন। জাপান গত মাসে বিদেশি প্রতিরক্ষা সরঞ্জাম হস্তান্তর সংশ্লিষ্ট দেশটির তিনটি নীতি এবং সেগুলোর বাস্তবায়ন নির্দেশিকা সংশোধন করেছে। এই সংশোধনে উদ্ধার এবং পরিবহনের মতো 5টি বিভাগে বহির্গামী চালান সীমাবদ্ধ রাখার নিয়মগুলো বিলুপ্ত করা হয়েছে। এই পরিবর্তনের ফলে নীতিগতভাবে এসকর্ট জাহাজ এবং ক্ষেপণাস্ত্রের মতো প্রাণঘাতী অস্ত্র স্থানান্তরের অনুমতি দেওয়া হয়েছে। অধিকতর সমন্বয়ের লক্ষ্যে দুই প্রতিরক্ষা প্রধান যথাক্রমে মন্ত্রী, উপমন্ত্রী এবং সামরিক বাহিনীর প্রধানদের মধ্যে 3 স্তরে পারস্পরিক সংলাপের একটি কাঠামো প্রতিষ্ঠার বিষয়ও নিশ্চিত করেছেন। দুই প্রতিরক্ষা মন্ত্রী তথ্য সুরক্ষার উপায় নিয়ে আলোচনা এগিয়ে নিতেও সম্মত হয়েছেন। পরবর্তীতে তারা একটি নথিতে স্বাক্ষর করেন যেখানে বলা হচ্ছে যে উভয় পক্ষ সামুদ্রিক নিরাপত্তা, দুর্যোগ ত্রাণ এবং প্রতিরক্ষা প্রযুক্তির মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা প্রসারিত করবে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে। মধ্যপ্রাচ্যের সংকটের মাঝে অর্থনৈতিক দুর্দশাগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার জন্য জাপানের অর্থমন্ত্রী কাতায়ামা সাতসুকি এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতি সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। কাতায়ামা সোমবার মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানে অনুষ্ঠিত এডিবি বোর্ডের সভায় যোগ দেন। মধ্যপ্রাচ্যের সংকট জ্বালানি ও খাদ্য নিরাপত্তার পাশাপাশি অর্থনীতির উপর কিভাবে প্রভাব ফেলবে তা নিয়ে এই অঞ্চলে উদ্বেগ রয়েছে। কাতায়ামা বলেন, বৈশ্বিক অনিশ্চয়তা সমগ্র এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য একটি গুরুতর বিষয়। তিনি বলেন, জাপান জ্বালানি ঘাটতি মোকাবিলায় ক্ষুদ্র ও মাঝারি কোম্পানিগুলোকে আর্থিক সহায়তা প্রদানের জন্য উন্নয়ন ব্যাংকের সাথে কাজ করবে এবং জ্বালানি রূপান্তরকে উৎসাহিত করতে বিভিন্ন দেশে বিনিয়োগ ও ঋণও প্রদান করবে। বৈঠকের পর তিনি মন্তব্য করেন যে সরবরাহ শৃঙ্খল সমগ্র এশিয়া জুড়ে বিস্তৃত, তাই এই অঞ্চলকে সহায়তা করা জাপানের জন্য উল্লেখযোগ্যভাবে ইতিবাচক। ফিলিপাইন এবং যুক্তরাষ্ট্র আয়োজিত একটি সামরিক মহড়ায় জাপানের আত্মরক্ষা বাহিনী বা জেএসডিএফ সদস্যরা সরাসরি গোলাবর্ষণ অনুশীলনে অংশগ্রহণ করেছেন। 20 এপ্রিল ফিলিপাইনে বালিকাতান মহড়া শুরু হয়েছে। এতে অংশ নিতে জেএসডিএফ প্রায় 1,400 জন সদস্য পাঠিয়েছে। সোমবার এই মহড়ায় উত্তর ফিলিপাইনের ইলোকোস নর্তে প্রদেশের উপকূলে একটি আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে প্রশিক্ষণ অন্তর্ভুক্ত ছিল। এলাকাটি দক্ষিণ চীন সাগরের মুখোমুখি অবস্থিত। মার্কিন সেনারা এ সময় হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হাইমার্স ব্যবহার করে সমুদ্রে গোলাবর্ষণ করেছে। এ সময় ড্রোন প্রতিহত করার জন্য একটি বহনযোগ্য ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ব্যবহারও তারা প্রদর্শন করেছে। এ সময়ে জাপানের স্থল আত্মরক্ষা বাহিনীর উভচর দ্রুত মোতায়েন ব্রিগেডের প্রায় 40 জন সদস্য রিকয়েললেস অস্ত্র থেকে গুলি ছোড়েন। উল্লেখ্য, এই ব্রিগেডের সদর দপ্তর নাগাসাকিতে অবস্থিত। গত বছর টোকিও এবং ম্যানিলার মধ্যে কার্যকর হওয়া একটি নিরাপত্তা সহযোগিতা চুক্তির আওতায় এই মহড়াটি অনুষ্ঠিত হচ্ছে। এই চুক্তি যৌথ মহড়া পরিচালনার প্রক্রিয়াসমূহকে সহজতর করেছে। জাপান সরকারের তথ্য অনুযায়ী দেশটিতে শিশুর সংখ্যা কমে 1,33,00,000 দাঁড়িয়েছে। টানা 45 বছর ধরে এই সংখ্যা হ্রাস পেয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব মতে, 1 এপ্রিল পর্যন্ত 14 বছর বা তার কম বয়সী শিশুর সংখ্যা ছিল 1,32,90,000, যা 1 বছর আগের তুলনায় 3,50,000 কম। মোট সংখ্যার মধ্যে ছেলে শিশু রয়েছে 68,10,000 আর মেয়ে শিশু রয়েছে 64,80,000। বয়স অনুযায়ী ভাগ করলে বয়স কমার সাথে সাথে মোট সংখ্যাও কমে আসে। উদাহরণস্বরূপ, 12 থেকে 14 বছর বয়সী শিশু রয়েছে 30,90,000, তবে 0 থেকে 2 বছর বয়সী শিশুর সংখ্যা মাত্র 21,30,000। দেশের মোট জনসংখ্যার 10.8% বর্তমানে শিশু, যা গত বছরের তুলনায় 0.3% কম। এই হার টানা 52 বছর ধরে হ্রাস পেয়ে চলেছে। জাতিসংঘের বিশ্ব জনসংখ্যা সম্ভাবনা প্রতিবেদন অনুযায়ী 2025 সালের 1 জুলাই পর্যন্ত 4 কোটির বেশি জনসংখ্যা বিশিষ্ট দেশগুলোর মধ্যে এই হার দক্ষিণ কোরিয়ার 10.2% পরেই দ্বিতীয় সর্বনিম্ন।
1: এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।